0: You are. Dit is het Ujala Nieuws. Goedenacht, ik ben Maurice de Jong. Het internationaal strafhof vervolgde Libische militieleider Khaled al-Hisri voor oorlogsmisdaden en misdaden tegen de menselijkheid. Hij wordt verdacht van marteling, verkrachting, moord en slavernij in de Mitiga-gevangenis in Tripoli tussen 2014 en 2020. Al-Hisri werd vorig jaar in Duitsland opgepakt en is de eerste verdachte uit dit onderzoek. De Italiaanse politie heeft invallen gedaan bij meerdere luxemerken, waaronder Chanel en Bulgari, in een onderzoek naar mogelijke uitbuiting van Chinese arbeiders bij onderaannemers. Justitie onderzoekt de toeleveringsketens, maar de merken zijn voorlopig nog geen verdachten. Ook Prada en Dolce & Gabbana kwamen eerder in beeld. De politie heeft in een woning in Den Haag tussen 100 en 150 vermoedelijk gestolen fietsen gevonden. De fietsen lagen opgestapeld tot aan het plafond en variëren van gewone fietsen tot fatbikes en kinderfietsen. Eén verdachte is aangehouden. De politie onderzoekt de herkomst en wil de fietsen teruggeven aan de rechtmatige eigenaren. Een Witte Huismedewerker, Gabriel Perez, wordt onderzocht omdat hij mogelijk voorkennis gebruikte om te gokken op uitspraken van president Trump. Hij verdiende volgens bronnen ruim $100.000 met weddenschappen op woorden en onderwerpen in toespraken. De medewerker is met verlof gestuurd. Toezichthouder CFTC onderzoekt de zaak. Vannacht ontstaat plaatselijk mist. Morgen lost die snel op en blijft het overwegend droog met zon en wolken. Later kan in het noordoosten een onweersbui ontstaan. Het wordt morgen zo'n 22 tot 28 graden. En tot zover het nieuws op Ujala Radio.
1: Dit is Ujala Live.
2: Doe Janne hij toch?
3: Aziz dosto, हिंदुस्तान की आज़ादी की सालगिरह पर मैं और मेरे साथी आपको दिली मुबारकबाद पेश करते हैं और जिस शौक से आप आज़ादी का जश्न मनाने यहाँ आए हैं उसका शुक्रिया अदा करते हैं। आज रात यौम आज़ादी के शानदार जश्न पर मैं और मेरे साथी आपके सामने एक कव्वाली पेश करने वाले हैं, मगर इससे पहले मुझे इतनी गुजारिश करनी है कि आज ये कव्वाली महज कव्वाली नहीं बल्कि मेरी ज़िंदगी का, मेरी मोहब्बत का बहुत बड़ा इम्तिहान बन गई है। हादसात अक्सर इंसान को एक दोराहे पर लाकर खड़ा कर देते हैं और उसे फैसले का हक होता है कि वो कौन सा रास्ता इख्तियार करे, मगर मेरे लिए तो वो दोराहा भी नहीं, मेरे लिए एक ही रास्ता है, एक ही फैसला, एक ही अंजाम। इसलिए आज इस भरी महफिल के सामने मेरा ये वादा है, या तो वो हाथ जिन्होंने मेरे गले में ये हार डालते हुए मोहब्बत की कस्में खाई थी मुझे दोबारा यह हार पहनाएंगे, यह आज की रात मेरी जिंदगी की आखिरी रात होगी।

क्या दिल ने कहा या बाय उदित नारायण एंड अलका जी हिमेश हद म्यूजिक गमाकt उतर टाइट इन 2002 maar nu gaan we naar een andere een prachtig liedje uit Hum Ho Gaye Aapke Dil Se Hua bij Alka Ji music by Nadeem Ashraman

0: Kaap Hela.
1: Kahovega.
0: Nou ja,
1: het gaat niet goed.
0: Nee, ik hoorde je stem niet, dus ik dacht van nou, Kahovega.
1: Dit gaat niet goed.
0: Wat gaat niet goed? Ik hoor je wel, hè.
1: Het gaat niet goed bij jou.
0: Hoezo?
1: Denk ik daar op je... Hey, hallo?
0: Nee, ja.
1: Er is continu uitval.
0: Ik weet het niet, maar... je bent in de uitzending. Hoor je me wel?
1: Nee, dit gaat niet goed, Lloyd. Ja, ik hoor je wel, natuurlijk.
0: Oké, okay. Maar iedereen hoort je ook op de radio, hoor. Dus ik weet het niet.
1: Nee.
0: Dan is er iets misschien aan jouw kant, maar hier is alles wel in orde. Nou ja.
1: Laat jij maar even door, Lloyd. Ja. Ik ga even checken wat aan de hand is.
0: Oké, okay, prima.
1: Oké, het is mijn koptelefoon. Het is mijn koptelefoon, Lloyd.
0: Zomaar hem is schuld.
1: Daar waren we.
0: Serieus, ha?
1: Dus soms problemen aan dusser jagar heega. Oplossing voor jil dusser jagar. Dekhle toch. Lloyd is nooit schuldig, sunnivalo. Dus tu chahe jeke schuld diya, maar Lloyd ke na diya. Want hamar upar John Bauchar paral bakal niya.
0: Kan hiya se?
1: Udumeda trouwens.
0: Nou ja, door upar John Bauchar paral bakal. Nou ja, wat dacht je van mij dan?
1: Nee. Mensen nemen jou in bescherming.
0: Oh nee, mensen nemen mij in bescherming. Natuurlijk.
1: Mensen doen alsof ik een dinger ben. Een boeman. Ortubate. Ego chota baby. John ke chahi bescherm kare.
0: Arre yaar. Kitna mooi. Ki saman hame bescherm karega.
1: So it. Je bent de underdog. Deze voetbal khelaega. That is meant for the underdog. Toch. Dus aaj hum na batiabe der. Ik heb ze beloofd.
0: Arre?
1: Ki aaj hum na batiabe. Aaj Lloyd batiaega.
0: Arre, hum kaise batiaa sakte. Je tu na batiye. Dan kaise gyan ke baat miliga.
1: Na hume John khai bhar ke milal ba kaliya.
0: Kaise khai bhar ke milal. Kan toch niet.
1: Laat Lloyd toch uitpraten. Tu kahe Lloyd kitna beledigd. Karega.
0: Ja.
1: Toen kan Lloyd itna negatief ook erover. Lau aaj positief zuur kari.
0: Acha. Kon je positief batjai se kya hamare bare mein?
1: Arre dher yaar, sadhu sant ke.
0: sadhu sant ke
1: tum rakhwale.
0: Ha.
1: Asura nikandan Ram dulare.
0: Je bent
1: toch? Jij bent toch? Toen had je net gezien.
0: Naam, nee, niet gezien. Naam, nee, niet
1: gezien. Uit Hanuman Chalisa. Toen kon je ze klebate, Lloyd.
0: De kletter.
1: Hi, boy.
0: Ham je school
1: jaat? Ham je
0: school jaat? Ham je school Hindi les jaat?
1: Is school ke na hee, ja.
0: Ham kan niet bijre taket erin.
1: Maar dit is geen school, dit is gewoon opvoeding thuis.
0: De opvoeding waar mij hamar dan niet komt die hee, ja. Hamar opvoeding waar dan niet komt die hee.
1: Toen kuch na mangle sikhe, toch? Mijn bab toch is sikhais bijtena.
0: Ja.
1: Denk ik.
0: Ja.
1: Maar toen apne na sikhe mangle kuch.
0: Ha, daar ligt het
1: dus aan. Voor de mensen die Hanuman Chalisa kennen, die weten dat natuurlijk. Ja. Voor de mensen die het niet kennen, een van de stukken daarin is...
0: Ja.
1: Sadhu sant ke tum rakhwale, asura nikandan ram dulare.
0: Wah.
1: Ook er matlab hai ga, Lloyd. Dus sadhu sant, daar hebben we het gisteren over gehad.
0: Ja, hambati. Ja,
1: Toen ik een heilige baat. Ik een wijs admi baat. Ik een spiritueel admi toe baat. Sadhu Sant Mahabir. En hier Hanuman Chalisa. Sam Nikarila. Hanuman Chalisa. Hanuman.
0: Ja.
1: Mahabir dus.
0: Ja. Ja.
1: Rakhwale. Dat ken je wel.
0: Ja.
1: Toch? Beschermer. Dus Sadhu Sant ke tum rakhwale. Dat snap je dan al nu.
0: Ja.
1: Toch?
0: Ja.
1: Jij bent de beschermer.
0: Ik ben de beschermer.
1: Van mensen die goed zijn. Hè?
0: Ja.
1: Rechtschapen mensen. Dus acha insaan ke beschermer. Asura nikandana, Ram dulare. Asur, dat zijn de demonen toch, Lloyd?
0: Oh, kijk.
1: Asura nikandan, dus nikandan betekent bij jij gaat ze vernietigen.
0: Ik ga ze vernietigen,
1: Asur ke vernietiger tobate. En negatieve krachten ke donker en wale. Or Ram dulare, nou ja, dat zegt het al.
0: Ja.
1: Ram ke dulare,
0: Barty, ha.
1: Zeer geliefd.
0: Ja.
1: Degle toch?
0: Het klopt allemaal ook, hoor.
1: Het slaat op jou. Hanuman Chalisa is voor jou gemaakt. Nee, niet hoe je ze naar Janega. Maar begin dit te onthouden. En die sens niet wat trouwens de hele Hanuman Chalisa hoor. Trouwens. Het is bedoeld om je kracht te geven. Kooi darahiga, kooi derba. Kuchke bhi, toch een target nodig. Dan vind je kracht in de Hanuman Chalisa.
0: Dan vind je kracht in de Hanuman Chalisa. Klopt.
1: Toen naar Janega, dan kun je alleen daarnaar luisteren. Is ook goed.
0: Ja.
1: Tukali sunle is ook goed.
0: Dus door upar kuch hoi gol hai sunolo, koi aafat hoi gol hai gaya, koi dukh mein baate to Hanuman Chalisa sabere ya din ke ya raat ke sun.
1: हाँ नाना को आकू लगे ना जाइए हनुमान चालीसा तो सुनिए
0: नाना को आकू लगे ना जी देख सु तो हमले हमारे पास आए से के फॉर कंसोल कंसोल तो एकदम ग्रेटेस्ट हैगा मां सामान के पैसा वाल लगेगा
1: तोर अने तुम्हारा दोन गलाई लोई देख ले तो के हम करी शेयर करे मांगीला तब तमीन हमें डांटेगा फला आदि मन प्रात वरम प्रचय तो हम ना बतियाबे क्ला
0: Mensen, ga niet naar Nakoku en zo, hè? Want dat zijn allemaal oplichters. Dus, hè, hè.
1: Maar kon kon een mieke baby, ja, nooit. Veldonderzoek.
0: Kon kon een mieke baby, hè?
1: Lloyd.
0: Lloyd? Oh, oké. Okay.
1: Kikker, kikker, baby, toe, maat. We gaan een veldonderzoek doen.
0: Oh, ja. Karin, Karin.
1: Hoeveel mensen vinden dat ik werkelijk te veel praat en Lloyd te weinig laat praten.
0: Ja, heel je
1: wie gaat Lloyd allemaal in bescherming nemen?
0: Iedereen.
1: Wie heeft medelijden met Lloyd?
0: Hey, Karin, drink chai met ijs.
1: Taham kakari, to mij kakker ook. Karin, je mange ijs. Ja. Ijs thee, dan mag ik ja karoen.
0: Ja, nou Karin, het ziet er wel lekker uit hoor. Karin, het ziet er wel heerlijk uit, zo'n kopje chai met ijs.
1: Toen op een chai pie, jij zei toen man.
0: Jij zei toen man.
1: Oké, man, kan het thanda wali pie. Toen mange jongen, kuch oor daar, ego, kijk ze bolle, ego lemmetje of whatever.
0: Ja.
1: Toen daar, koop geniet kar. Ja. Geniet van het leven.
0: Ja, gember. Gember, wat wil je met daar zeggen? Gember, wie daar zeggen misschien, hè?
1: सब कुछ डाल सके यार चाय में
0: तो
1: काई नहीं कब जीवन दोन हो जा खनी कर पान दो तब जाओ मनीर
0: तू यार दैट क्लिंग वेल ड्रामेटिक कनी कहा कब जीवन
1: अरे ज्ञानी लोग ऐसे ही बतियाएगा लो अच्छा गो और वैसा ही तो हम सिखा देला जोन तू जानेगा जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना देखे गो गाना में गावल दोस्त हम लोग एगो खिलौना बाती हम लोग स्पेल खुद बाती इस दुनिया में वो कोम वो दोनों से देंगे तो आपन शो करके हम लोग
0: शो करके
1: हम लोग का बलौवा हो जाएगा
0: कॉफी चाय बनाए के हम लोग चल जावे
1: मातेस अतेस एक सौ जितनी चाबी भरी राम ने उतना चले खिलौना दोस्त कोई के जीवन और लंबा बा कोई के जीवन और कमती बा तोर बतरेवा जितना है लोहित उतने ना चलिए यार
0: बतरे
1: कॉन्टिन्यू अपलाद कॉन्टिन्यू और जना करिए था तो बिचुए में टन हो जाइए टन उसका नाम है टन लॉयड
0: बीरमान
1: पुराना वर्ड तो कर सकाया देखे तो
0: देखिए बीरमान हेनरी नूर मोहम्मद उस फर्स्ट लाइनस्टर और आवेगा उजाला के मेर फार्ट में ना उनसे कॉन्सर्ट दिया लाइस न्यू ओक ओक ने हेल गुड मिडा हेनरी या आज के बाद कौन चीज हैगा जो कौन बात लेके तो आज
1: हम मांगीला बोले कि लॉयड एगो सही आदमी ना हैगा
0: अरे हम
1: देखो पुराना बात एगो पुराना बात
0: आदमी ना बाटी
1: Toen ik een CC aan mij na baat.
0: Wat is een CC dan? Het is in ieder geval geen koffie chai.
1: Toen ik een
0: CC aan mij na baat. Ik
1: ben een CC aan mij. Ik ben een belangrijk aan mij.
0: Oh, ja. CC. Toen
1: ik een aan mij zo'n bagal wale. Nee. En Lloyd ik een aan mij zo'n bachal kuchal na khaiga bina. Van die geweldige Hindoestaanse woorden toch, Lloyd?
0: Puranien kaaitjes waar ze pijlen bolot, hè? Bachal kuchal.
1: Lloyd, ja, John Bachal kuchal, ba, ja khale.
0: Ja khale, ha. John Bachal kuchal, ja khale.
1: Mensen die dat tegen me zeggen, chorde, hamme bhoog lagal lehi, tab bom na khale.
0: Maar waarom zeiden die oudere mensen dat vroeger?
1: Arre, Bachal kuchal, ja, John Bachal, ba.
0: Dus John, ham khaai chukli baati, aur kuch chukli baati, ohi chukli
1: John Bachal, restant, ja restant, tuwa. रेस्टांत बकरा अपन कुत्ता के ना देवेगा नहीं तेंस कुत्ता के स्पेशल फूड पहले हम लोग रेस्टांत कुत्ता के देवत रही तो जानवर के कोई जानवर के हम लोग जाई दे केप के हमने नहीं कहा मछरी के जोन ब्यूर्थ में रहत रहा मैं याद बा कि कभी ना बिगात रहा खाई सोमार प्रोलोबाक में
0: नहीं
1: ओही के बोलल जा बचल कुचल लो
0: ओही के बोल जा बचल
1: और तू बचल कुचल में बेचारा लोयत इतना अच्छा इंसान बा कि बचल कुचल में इसी तफरीद में ये अच्छा इंसान बा लो
0: ट्रांस एक मुझे वेल एन करेक्शन uitvoeren voor de uitspraak van mij van gisteren han bolir ki de leeftijd van een vrouw 60 jaar is voor mij oud maar han met je hangen iets wat corrigeer kan ik iets wat
1: Je mag er niet op terugkomen, klaar?
0: Oh, ik mag er niet.
1: Als je draai gij hebt, ook een heer dat mij kaai, maar ik deze maar. Ik weet precies wat er... हम जाने लगा बीतल बा तोर ऊपर खलिया हमारे ऊपर भी बीतल प्रॉब्लम बा तोर ऊपर जोन बीतल बा इस फना आंध्र और दे
0: या एक जने लिखे
1: खाली लपर तू ना पहले खाली लपर ना पहले मैं फर्दर
0: iemand geeft aan ki
1: uitzendingen. Maar wacht. Voor de mensen die het gisteren niet hebben gevallen. Die denken van Isab Kabatjai Galondwan. Lloyd heeft gisteren gezegd hier op Nationale Radio, Ujala Radio. dat vrouwen boven de 60 jaar boerja zijn. Voor de mensen die het gisteren niet hebben gevallen.
0: Dat was onder druk gezegd, maar ik corrigeer me even bij deze. Uchi zwaai zijn uit, ja.
1: Nee, ab pata lagana. Ekro.
0: Hame
1: sapkant. Pata lagana, Lloyd.
0: Sapkantise hame klachten milen. Dus ja, mensen, dat was een inschattingsfout van mij. Leeftijd waham charadile. Vanaf 90 jaar, dan vind ik dat je oud genoeg bent.
1: Hey, je bent echt een bangerik, hoor. Je hebt echt geen ruggengraat, Lloyd.
0: Nee.
1: Ah, maar kontje matrebole to matrebole, kontje.
0: Suna Brassafest, Awega, 29, 30 augustus in Den Haag, J1 Fan Center mee. Ik hou mijn hart vast, ki het na klachten met mijn familie.
1: Maar kan bij Awega?
0: Brassafest in J1 Fan Center.
1: Dus ik wil admin mijn app karis, toch? Toen na bataille hem met kahan pe heet, chijua. Hi, boy. Ga naar die website.
0: Ja.
1: Website wap, ja, brassafest.nl. तो तू देख ले अपने ना कहां पे बा
0: या
1: हां मां तू हमें ना बताई ले कहां पे बा
0: हाय मीगा तो ए
1: हाय ऐसे ना कर भैया मफ्रौ तंत
0: ए पुआ
1: मौसी वेबसाइट तू आप जाए के देख ले दंसी ये अलस्तान ना ऐसे कर हम ना जानिल कहां पे बा
0: या।
1: हम लोग बोल ली ना दनहा शहर में बा
0: या इन द
1: एड्रेस वा तू मांगे जाने कैसे जाइए सब कुछ लिखा ले वेबसाइट पे भैया तू एड्रेस वा अपन कैसे बोलेगा मोबाइल पे डाल दिए तो लो
0: हां
1: नाफी खासी
0: या
1: ऊपर डाल दिए तो पहुंच जाइले
0: yeah.
1: दोस्त कितना मकलक हैगा दोस्त ना बोलिए एड्रेस वो हम ना जानत रही बताओ एड्रेस वा दाय पे नीचे बेस खदान भैया
0: नहीं इंदनाथ
1: देख लेता
0: एक जने बोली से वारम फॉल्ट जुली आउटसेंडिंग स्टेज आउट इक वेट इट नीट मैं इक डेंक इट नीट हम नहीं का भैले भैया मा
1: वार फॉल्ट इट आउट नहीं यो इट फॉल्ट हेलमान
0: या ना इन ईदर गेवाल बता दे कहां से तू ऐप कर बैठे वार इट आउट
1: फॉल्ट मनेर ऑफ मफ्राउ लगे कुछ गड़बड़ होएगा तो
0: कुछ गड़बड़ है अपराध
1: में
0: या
1: हाँ हो ही सकेगा अब जैसे हमारे को अब टेलीफोन हुआ मैं गड़बड़ा और हम लॉयज के स्कूल देवत रही देख ले तो
0: या है
1: कलिया हम गली कलिया हम गली खीरो प्रैक्टर
0: ओ खीरो प्रैक्टर तो खीरो प्रैक्टर
1: के सब बतिया हम फोर फोर के बता दी ला तो
0: बाकी
1: हम लोग एक परिवार
0: हम लोग प्रीत पांगी सब कुछ बोल देला रदीवा पे कुछ ना हम लोग बचाए अपने खाती आले प्रिवे दिंगे सेग वी हियर ऑन द रेडियो दैट कैन टॉक नीट है
1: Wij zijn een open boek, Lloyd. Dat maakt ons niet uit. Joh.
0: Maar toch chiropractor kan ik je zeggen. Waarom ga je naar chiropractor?
1: Omdat die chiropractor rijk moet worden.
0: Oh. Hey, maar kon wel hij gaat jouw bolletje van zoen.
1: Dat is steun, kere.
0: Kon een bolletje van zoen. Na ego, ik daar in mij. Maar heb dat met 10 marie.
1: Hè? Nou ja, dat kan ook. Maar zo'n chiropractor, ook het tarief wat behandelen gaan.
0: Ha.
1: Dat let 10 minuten behandel krijgen. €60. Even gemiddeld.
0: Maar aan een 10 minuut €60?
1: Dat is minuut. Nee, je moet niet denken dat je een ghanda behandeling maar Lloyd.
0: Hij zegt, een ghanda maar bij bijt hel, bij het voetel, bij haar
1: massage toch hoor.
0: Oh, oké.
1: Massage, hij zei het €50, half uur of zo.
0: Ja.
1: Maar chiropractor, 10 minuut met €60.
0: Ha.
1: तो एक घंटुआ में जधले पांच जने मिनिमाल तो
0: हाँ.
1: 10 जने हो सके भी मां yeah. पांच जने मिनिमाल
0: yeah.
1: तो दी मन पक खोंदरी होंदे तो रुपए यूर हो
0: ए सुन हम लोग चली अपन काबले
1: तो काम धंधा छोड़ के तो हीरो प्रैक्टर हो जा
0: मां वद दू तो हीरो प्रैक्टर तनी फुटकड़िया में बता कि कौन सी वो हीरो प्रैक्टर का करेगा
1: अरे तो से बतियाएगा तब तो के लेटवाएगा तब इधर उधर क्रैक क्रैक क्रैक करेगा तो और तो के बोलेगा मनेर एक वेल ये ओवर एन वीक के तरफ सीन और मार्क न्यू आस दैट टू द किरोप्रैक्टर मेन नीड लॉयड
0: दिस ए व्हाट दैट इज ओक स्नेल गेल्ड
1: फॉर दी मैन व्हाट या छोर व्हाट या छोर मा व्हाट सी एक दर स्टैन
0: कौन सी देख ले तू
1: एंड दिस वेक माय फरबासिंग
0: Chiropractor
1: wallige. Dekhi apun ka dekhi la apam aila bitter aili bitter.
0: Ja.
1: Drie mensen aan de balie hè.
0: En waar blijft je koffie?
1: Drie mensen werken alleen aan de balie hè, Lloyd.
0: Drie mensen.
1: 10 ouderen werken aan de balie alleen. Dus zo kitna druk hai ga chijwa.
0: Ja.
1: En je moet wachten, hè? Je moet wekenlang wachten voordat je aan de beurt bent.
0: Ja.
1: Dus ik kom daar binnen lopen, ik zie een bordje staan. De bord wat heb je dan in
0: Conchilicala?
1: Honden chiropractie.
0: Hé? Kutake wie?
1: Kutake chiropractor, Ubab, hier, Damian.
0: Arre? Maar dat heb ik nog nooit gehoord. Hoe
1: dus jij dan... kunt met... Als je Chihuahua raadt, kun je toen kariga, Lloyd.
0: Toen had je Chihuahua geen natje hoor. Ja, echt serieus.
1: Ook een leken je je chiropractor. 60 euro, maar hier, dat is een beetje behandeling.
0: Wat ga je bij

0: live vanuit de Hoofdstad. उजाला रेडियो देश भर में तू जाने है तो उजाला रेडियो उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओटो में घर में सुनाई देता है उजाला रेडियो डीएबी प्लस के जरिए उजाला इस वन हेल नीलांग तू जाने है तो ढिंढोरा बजा दीजिए Roti, de smaak van Suriname, gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 's morgens tot 9:00 's avonds, zaterdag en zondag vanaf 's middags 3:00 tot 9:00 's avonds of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Lekker.
2: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala.